কনিগড়ি আকাশ বাণী শিলং খুবর মানপুলিয়ে কাসানি জানা কিমাত বকংসান যোগ খুবর খটকাতনা ট্রাইবেল অফেয়ার্স জঙ্গ সরকার ইন্ডিয়া সেকি জিঙে কোপ মানকি কি ইমলাং সাকলাং জঙ্কি জাইবেন রিউ রিউ লুম রাখি কাতনা সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্টস জঙ্গ সরকার ইন্ডিয়া ইয়ে নাশা মুক্ত ভারত সপ্তাহ লাপনলং প্রোগ্রাম জিং রাখি হা ইস্ট জয়ন্ত হিলস বাদরিভয় ডিস্ট্রিক্ট হা মেঘালয়া ডাকুইকেশ্বর রায় কে জি এইচ ই ডিসি বনপান ইয়ে প্রেসিডেন্সিয়াল অ্যামেন্ডমেন্ট হালোর কি কিন্দন জঙ্কি আনটি পার বাদ পিনবনা কমি খালে স্টেট অলিম্পিক এসোসিয়েশন কথা কে এম এস ও ইয়ে তারিখ বনপিনলং ইয়াকা ফিফথ সরা ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন আর হাজার আফুন রিউ কি খবর কী বাবনিয়া কতনা ট্রাইবেল অফেয়ার্স জঙ্গ সরকার ইন্ডিয়া কলা প্লিয়ে বাদ পেলাপেট বা ইয়া আর্টলি কি জিঙে কপ ইয়া কি নং সেংকাম কি বেড়াং সদাং থামাই কথা কা স্টার্ট আপ চ্যালেঞ্জ না কবন্তা বানকান্তি ইয়ে কিনপন মি ইয়ে কি এ কি এগি থামাই কিন সেংকাম বাট ইয়ে কারো কামান কবান ইয়াই নে হাপিডেং কি সুনং কি থাও জঙ্কি জাইবেন রিউ রিউ লুম ইয়ে কি দিকে সিন জাম বলা আয় কারতেং ট্রাইবেল কনক্লেভ ওপেন গ্র্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড ট্রাইপ্রেনার্স ইন্ডিয়া কোয়েস্ট লাপন লং লংবা কা স্টার্ট আপ ইন্ডিয়া পোর্টাল বাট কখন সৌভা কি নিমন্তা বা কি নন রা ইয়ে কি জিং শ্যামলাট হাকি ইকি এগি বথমাই কি বান লাকান তেউ ইয়ে কট বাট ইকে ইমলাং সাকলাং হাপিডেন কি জাইবেন রিউ রিউ লুম ইয়া কি অ্যাপ্লিকেশন না কবন্তা বড় আর্টলি কি জিং একম অনপ্লে নাদু কা খাট সান্তরিক জং বনাই নাই তং উবান ওয়ান কাতনা ট্রাইবেল অফেয়ার্স কং বা কথং জঙ্গতিক প্রোগ্রাম কালং বান পেনশিলর কি নং সেংকাম না কি জাইবেন রিউ রিউ লুম বানকরশান ইয়া কি নং শ্যামি কি ইকে এগি বথমাই কি বেদাং মি বাট বান প্লে লাট ইকি বা কিনসান হাবার কিলিয়াং কাতনা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট জঙ্গ সরকার ইন্ডিয়া কালাপনলং ইয়াকে জিংরাখি ইয়াকে নাশা মুক্ত ভারত সপ্তাহ বাট হা ইস্ট জয়ন্ত হিলস ডিস্ট্রিক্ট লাপনলং নিনকসিং হেলোর কা ফাংপডেং নাশা মুক্ত ভারত অভিয়ান বিকশিত ভারত কে পেহচান ইয়া কবলা খটপনলং ডাকা অফিস ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হা কথা কিজিং রাখি হা ইস্ট জয়ন্ত হিলস কলা ডান কা বাইক রালি কথা কিজিং ইয়া রালি জঙ্গি থুক থুক নাদু নাক অফিস ডেপুটি কমিশনার লংবা কা লাট সুতঙা লাট রম্বাই বাট কৃষ্ণং জগথায় রম্বাই ইয়া কথা রালি লাকাওয়ে লামা পেনসদাং দা ই এডিশনাল ডেপুটি কমিশনার এ নংবরি হাডিয়েন বা কিনং সিমতা কিলা সিম ইয়াক কুলার প্রসাদ ড্রাগস হাবা আজিংকরান হা কথা জিং এলাং ইয়ে নংবরি ইলা বানজোর হালোর জিংডন কাম জং জিং ইত্রেলাং হা কবাই লে প্রসা ইয়ে ড্রাগস বাট ইয়াক জিং খাই বে আউ কি অফিসার জংকাতনান কিলা ক্রেন হালোর কি সিন জাম বলা পন্ত্রে কাম হা কিং এলা পাইবা ড্রাগ ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেইন কিবা কন্ধুপ ইয়ে কি জিংলে এলা পাইবা আকলেন কিজিং এ কপ ফের ফের বাট কি লাট আই জাকাশা বানপন বা হাপাত এ কি ব্রি কিবেলাঙপ হা কি জিংকরনি কা অফিস ও ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার রিভয় ডাকা জিং ত্রিলং বাট কা অফিস ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার কালাপন লং ইয়ে কি জিংয়া রালি জঙ্কি বাইসাইকেল কবাসান কিলোমিটার বানপন ফ্রিয়াং জিং টেপ প্রসা ইয়ে কিজিং ডি বা কিজিং খাই বে আনি ড্রাগস কা রালি ক্লাসডাং না সাইডেন বাট লাপন কোট পাত হানং পো কবলা খ্রিং ইয়ে বুন উৎ কি সামলা কি বানওয়ানে সিমন্তা বাট লাকাওয়ে লামা পেন সদাং ইয়ে কথা কে রালি দে ইকং রিদা শিশা লিন্ডেম ইবেলং কা সিনিয়র কোচ না কা ডিরেক্টরেট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স হাডিয়েন কা রালি লাপন লং ইয়ে কা জিঙে লাং পেনসা পেট বা হানং পো শপিং কমপ্লেক্স হা কা বালা ক্রেন বাট ইয়ে থু ইয়ে কি সিন জাম ত্রি কাম না কালিয়াং কা সরকার বা নিলে পেরসা ইয়ে কা জিং পেন কাম বা থার ইউ ড্রাগস হা কাতে কি জিঙে লাং লাওয়ানি ডন কাট লাংরু উ ডেপুটি কমিশনার যোগ ডিস্ট্রিক্ট উ অভিষেক সাইনি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এন এফ সুন উ ডিএসপি ট্রাফিক উ জে রাবা লম্বট কিউই কিউই দে কি হে অফিসার সরকার কানিক খবর কওয়ান চপি না আকাশবাণী শিলং না আকাশবাণী শিলং মতাঙ্গিনে বিতেন ইয়ে কি খবর কি বিলং সা কা জয়েন্ট হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট

কনিতক আকাশবাণী শিলং খবর খেন জেনটিয়া পুরে ডাবলিনার ফবা কে খমাতক এম কামিং খবর ওয়াইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মোদি ওয়া মিনিস্টার কি কাম পয়ং অমিত শাহ কমরম কি ইগো ইয়ে ওয়েদা সঞ্চার পেবা হেপর পনবনা ইয়াক এমার্জেন্সি হাউস নাম খাট খন্দে স্পাঞ্জাম হাউসান ও মিনিস্টার উপে ইগি কাম চবারি ডক্টর এস জয়শঙ্কর কিন্তু ওই ক্রেলং হাফরদি গি রিয়ং প্রথায় হানাফরদি গিজিং এক বোন ইয়ে ক্লাম হোগে এলং জে জু ফরম গমান হাফ সাউথ কোরিয়া উ সি এম ছয়ং জি এইচ এ ডি সি পি কে সংমা দখলার উন্নে গি হেডেন ইস্তম কাতুকা নিপুয়ার ক ইলেকশন কমিশন দাপন মি ইকয়িক ইলেকটোরাল রোল কৌ খাদ্য ইয়ং জিল্লা হছুয়া উনয় সিফাও ওয়াইস প্রেসিডেন্ট সি পি রাধা কৃষ্ণন প্রাইম মিনিস্টার মোদি ওয়াও মিনিস্টার কি কাম পয়ং অমিত শাহ কনমোরম কি ইয়েদায় সঞ্চার পে বা ইয়ংগারি হে পোর পনবনা ইয়াক এমার্জেন্সি হাক আরভাও সানদ্রেক ইং নাইন রু ইং স্নাম খাত খন্দে স্পাঞ্জামাও সান দং ওয়া খুবর সিলিন্ডার ইয়ং এমার্জেন্সি মান গোদম হাক হিস্ট্রি ইয়ংগ্রি ইন্ডিয়া হে উদ লন্ডার ইয় ইমান লাইট লোট ইয়ংগারি কি নয়লাম ইর কি ইয়ে গু ছং কি ইয়ে প্রছা ই সিনছার ইউদেলে বর ইউ প্রছা ইয়ে কে আইন সিনছার দে ইতি ইয়ে প্রছা ওয়ান রা আবং ইয় লাইট লোট ইয়ে ইহক ও ইমান স্লানসার ইউদা ইয়াগ রীতি সিনছার ইয়ং পতেন ক ব্লক রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি ওয়া ক ইয়ং কলো ফার্মার প্রডিউসার গ্রুপ দেপিয়াং কি ইয়ে কুনহুন না ক এম ই পি আর এফ মিশন টিম হা গছনং ইয়ং কলো ইস্ট চান্ডি হিলস কাব হপ ইয়ং অল্টারনেটিভ লাইভলিহুড প্রোগ্রাম হা গনি প্রোগ্রাম